আকাশবাণী তথা দূরদর্শন কেন্দ্রসমূহর চৌহদত ব্যক্তিগত খণ্ডর ব্যবসায়িক সংগঠনসমূহক বিজ্ঞাপনের সুযোগ দিবর বাবে প্রসার ভারতীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অনুসরি আকাশবাণীর কেন্দ্রসমূহর চৌহদতো ইউনিপল আউটডোর এডভার্টাইজিং স্ট্রাকচার ব্যবস্থার জড়িয়ে বিজ্ঞাপন দিবলৈ ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহক অনুমতি দিয়া হব। ইচ্ছুক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিক বিতং তথ্যর বাবে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রর মুরব্বীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করবলৈ অনুরোধ জানানো হয়েছে।

0: জিজ্ঞা, রেড্ডি, মাই ফ্রেন্ড পিন্টু, ফাতা পোস্টার নিকলা হিরো, টিভি সিরিজ নীলি ছত্রিওয়ালে, মহল্লা আশি, অর্জুন পাতিয়ালা ইত্যাদি। ভারতীয় চলচ্চিত্র আর মঞ্চ অভিনেতা মিথিলেশ চতুর্বেদীর আজি মৃত্যুদিন। আজি চলচ্চিত্র তথা সংগীত পরিচালক কমল নারায়ণ চৌধুরীর মৃত্যুদিন। কমল নারায়ণ চৌধুরীর জন্ম হয়েছিল 1916 চনের 20 সেপ্টেম্বর গুয়াহাটীত। তেখেতর পিতৃ আর মাতৃর নাম আছিল ক্রমে প্রসন্ন নারায়ণ চৌধুরী আর মাতৃ হরবালা। 1936 চনত কটন কলেজেট সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল। মনোমতি চলচ্চিত্রত সংগীত পরিচালক হিসাবে পোন প্রথমে 1941 চনত কমল নারায়ণ চৌধুরীয় চলচ্চিত্র জগতত ভরি দিয়ে। তেখেতর পরিচালিত প্রথমখন চলচ্চিত্র আছিল 1946 চনত মুক্তিপ্রাপ্ত বদন বরফুকন। বহু বছর বিরতির পিছত পুনের চলচ্চিত্র জগতলে উভতি আহে ভাইটি চলচ্চিত্রখনের যোগেদি। উল্লেখযোগ্য যে এইখনেই অসমীয়া ভাষার প্রথমখন রঙিন চলচ্চিত্র। ইয়ারোপরি প্রতিধ্বনি, নিমিলা অঙ্ক, মুকুতা, মরম, মন প্রজাপতি আদি বিভিন্ন চলচ্চিত্রত বিভিন্ন ভূমিকাত অভিনয় করেছিল। 1985 চনের 3 আগস্টত কমল নারায়ণ চৌধুরীয় ইহলীলা সম্বরণ করে। যজ্ঞবেজবরার জন্ম হয়েছিল 1939 চনের 1 মার্চত। 70 দশকত গুয়াহাটী অনাতার কেন্দ্রের পর সংগীত পরিবেশন করেছিল। ফকুন্তলা, ফিঙ্গার প্রিন্ট, হি বাতেদি আদি কেবাখনো নাটকত আবহ সংগীতও করেছিল। মধুর, মূর্ছনা, মিঠা মিঠা জোনাক, পখিলা, মৌ, নীলিমা আদি সাব্য কেসেটতো উল্লেখযোগ্য কৃতিত্ব আছিল। 2016 চনত সরকারের পর শিল্পী পেনশন লাভ করেছিল যজ্ঞ বেজবরুয়ায়। সরাফুল এপাহি, উদাসী ফাগুনে কলেহি গোপনে, ফুল ফুলি ফুলি আদি বহু গীতে শ্রোতাক মোহাচ্ছন্ন করে রাখব সক্ষম হয়েছিল যজ্ঞ বেজবরুয়ায়। ইতিহাসের পৃষ্ঠাত গুরুত্ব বিচারে পাও ক্রিস্টোফার কলম্বাসে পালুস ডি লা ফ্রন্টেরোর পর 3খন জাহাজ সান্তা মারিয়া, পিন্টা আর সান্তা ক্লারা বা নিনার সহ প্রথম যাত্রা আরম্ভ করেছিল 1492 চনত। মেজর পাহামর নেতৃত্বত ক্যাপ্টেন ব্রুশে গোয়ালিয়র দুর্গ দখল করেছিল 1870 চনত। ফ্রান্সের বিরুদ্ধে জার্মানে যুদ্ধ ঘোষণা করেছিল 1914 চনত। ভারতের পারমাণবিক শক্তি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছিল 1954 চনত। 2004 চনত হওয়া প্রলয়ঙ্কারী বানপানীত সহস্রাধিক গাঁও জলমগ্ন আর শতাধিক জীব জন্তুর মৃত্যু হয়েছিল।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1-4555 নম্বরত ফোন করক।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংর বাবে আজই ফোন করক 9957568450।
0: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগুড়ি।

0: পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰীয়া হীৰেণ গোস্বামীৰ ৰচনাৰে ৰিজৱানা চুলতানা আহমেদৰ কণ্ঠৰ গীত, প্ৰযোজনা বিপুল বৰুৱাৰ।

নালতি হাহিতে দেখিলু ডালিমগুটি মালতি হাহিতে দেখিলু ডালিমগুটি মালতি।

0: পিয়নর নয় দাই আমার লোক পিয়ন আমার বিকাশ।
1: লোক পিয়নর প্রথম পর্যায়ত গৃহ তালিকা আর গৃহ পিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027 আমার লোকপিয়ল আমার বিকাশ।
2: চিত্রগীত অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এবাৰ শুনক গেংষ্টাৰ ছবিৰ গীত অভিজিতৰ কণ্ঠত, সংগীত প্ৰীতমৰ, গীতৰ কথা নীলেশ মিশ্ৰৰ।

0: ব্যবসায় কেনে চলি আছে এটা?
1: এটা বেশি ভাল নহয়।
0: আপনি তো দুটা কাম করে পার্ট টাইম কে?
1: হয় হয়, সেই কারণে তো মানে বিজনেস ভাল নহয় কারণে অটো লিছো।
0: আপনা এই অটোখন নতুন কই লৈছে সাগে?
1: হয় নতুন কই।
0: কেনেকুয়া চলিছে অটো ব্যবসায়?
1: মোটামুটি ভালো চলে আছে।
0: আপনার ঘর কোন কোন আছে?
1: ঘর সব আছে, ফ্যামিলি মা দেউতা নাই।
0: আপনার ইয়াতে ঘর?
1: বরপেটা।
0: কেতিয়া আহিলে গুৱাহাটী?
1: গুৱাহাটী বহুত দিন, 10 বছর হৈছে।
0: ঠিক আছে, আপনার সঙ্গে কথা পাতি খুব ভাল লাগিলে। আমার এই অনুষ্ঠানটিত আমি যিসকল ব্যক্তির সঙ্গে কথা পাতো তেওঁলোকক শেষত আমি এটা গান শুনাও, গতি আজি আপনি আমার এই অনুষ্ঠানটির জড়িয়তে কি গান শুনিব বিচাৰিব?
1: জুবিন দাৰ গান শুনবো।
0: ঠিক আছে, ধন্যবাদ।

0: চরণ অধ্যায় আমার লোকপিয়ন আমার বিকাশ
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করো। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ন 2027 আমার লোকপিয়ন আমার বিকাশ।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई।
3: देश

ঘটনাদাসে কয় বান্ধি এটার মূর বাবে সঞ্জীবনীর দরে আছিল। নত সূর্যর নাটকর সংলাপেরে জীপাল হয়ে পড়ে তেজপুরের জিলা পুথিভঁরাল প্রেক্ষাগৃহ। এ অনুষ্ঠানত তেজপুরের ভালে সংখ্যক শিল্পী, কলাকুশলী আর নাট্যকর্মীর বিভিন্ন জন উপস্থিত থাকে। এই অনুষ্ঠানের পিছতেই তেজপুরের বান থিয়েটারের গ্রীষ্মকালীন শিশুনাট কর্মশালার দুকুরি শিশুয়ে উদ্ভাসিত করে তোলে আহোম রাজত্বর বেলিমার যুগর বিশেষ কাহিনী। ধনী কবি বীরেন্দ্রচন্দ্র বড়ুয়ার যুগজয়ী কবিতা রাঙলি বুধির দানর নাট্যরূপ দি শিশু সকলে পরিবেশন করা নাটক রঙা মুয়া উপভোগ করে অভিভূত হয়ে পড়ে দর্শক সকল। তেজপুরত ব্রহ্মপুত্রর রুদ্ররূপ, তলকরিবাড়িত আকস্মিক প্রবল গড়াখহনিয়াত সন্ত্রস্ত হয়েছে রাইজ। আগতে কাহানিও নেদেখা দৃশ্যত সংকিত হয়েছে নৈপরিয়া রাইজ। নিমিষতে যা গল ডাঙর ডাঙর গছ। শনিবারে নিশা কলিবাড়ী অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল ব্রহ্মপুত্রর খহনিয়াত যা যা পরিলক্ষিত হয়। স্থানীয় রাইজ শঙ্কিত হয়ে প্রশাসনক যোগাযোগ করে আর ইয়ার পিছতে বিধায়ক পৃথ্বীরাজ রাভা আর জেলা আয়ুক্ত ঘটনাস্থলী পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগক জড়িত হবলে নির্দেশ দিয়ে। NDRF আর SDRF বাহিনী সষ্টম করে রখার জলসম্পদ বিভাগে অস্থায়ীভাবে গড়াখহনিয়া রোধর কিছু প্রচেষ্টা গ্রহণ করে। তেজপুরের বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগীর সপোনর তেজপুর সায়েন্স একাডেমির রূপালী জয়ন্তীর শুভারম্ভণী অনুষ্ঠানত 25 কৃতবিদ্যয় উত্তোলন করে 25 পতাকা। প্রতিষ্ঠা লগ্নর কান্দারী শিক্ষাবিদ হরেন বট্রা, দরং মহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ শর্মা, বিশিষ্ট চিকিৎসক ডাক্তর হাদী আলম বরাক বিশেষভাবে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানা হয়। প্রতিষ্ঠা লগ্নর অন্যতম কান্দারী বিশিষ্ট সমাজকর্মী ডাক্তর লক্ষ্মী গোস্বামীক বিশেষভাবে শলাগ জ্ঞাপন করে। উজনি অসমৰ শেহতীয়া বান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি মঙ্গলবারের পৰা বানপীড়িত অঞ্চলসমূহত মেগা চিকিৎসা সেবা শিবিরের আয়োজন করা হব বলে আজি তেজপুরত ঘোষণা করে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলে। উল্লেখ যে তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় পরিদর্শন করে মহাবিদ্যালয়খনের এক পর্যালোচনা বৈঠকত অংশগ্রহণ করার সংবাদ মাধ্যমের আগত অবগত করে যে ইতিমধ্যে 200 বানপীড়িত অঞ্চলের রাইজর সঙ্গে চিকিৎসা সেবা আগবাই আছে আর শতাধিক চিকিৎসা কর্মীকো নিয়োজিত করে রখা হয়েছে। ইয়ার উপরও মঙ্গলবারের মেগা চিকিৎসা শিবিরের আয়োজন করা হব বলে জানিবলৈ দিয়ে। লগতে বানপীড়িত লোকসকলক পরবর্তী সময়ত মানসিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য সম্পর্কীয় বিভিন্ন পরামর্শবলী আগবাবলেও বিশেষ ব্যবস্থা গ্রহণের বাবে কার্যসূচী গ্রহণ করা হব বলে জানিবলৈ দিয়ে। আনহাতে তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়খনক অত্যাধুনিক করে তোলার কারণে সকলো ধরনের প্রচেষ্টা চলোৱা হব বলে জানিবলৈ দি তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় অচিরেই সুপার স্পেশালিটি হাসপাতালয় পরিগণিত হব বলে মন্তব্য করে। শ্রোতা সকলে ইমান পরে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান রেঙনি শুনিলে। অনুষ্ঠানটি যুগুতায় আগবড়ালে পুলক কুমার ডেকায়।

শ্রোতা, ইমান পরে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান রেঙনি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর, এটি আগবাইছো আমার নিয়মীয় অনুষ্ঠান আজির দিনটো। সমূহ শ্রোতাকে স্বাগতম জানাই এয়া আগবাইছো আমার নিয়মীয় অনুষ্ঠান আজির দিনটো, ইতিহাসের পাতত আজির দিনটো। 1914 চনের আজির দিনটোতে প্রথম মহাসমরত ফ্রান্সর বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে। 'নর্মদা বচাও' আন্দোলনত সাহিত্যিক অরুন্ধতী রয়ে 1999 চনের আজির দিনটোতেই অংশগ্রহণ করেছিল। 1954 চনের আজির দিনটোতেই ভারতের পারমাণবিক শক্তি বিকাশ প্রতিষ্ঠা করা হয়।

কমল নারায়ণ চৌধুরী অসমৰ এগৰাকী চলচ্চিত্র তথা সংগীত পরিচালক হিসাবে জনাজাত। চলচ্চিত্র পরিচালনা করার উপরেও তেখেতে কেইবাখনো অসমীয়া চলচ্চিত্রত অভিনয় কৰিছিল। অসমৰ চলচ্চিত্র জগতত প্রথমখন অসমীয়া রঙীন কথাছবি ভাইটির নির্মাতা হিসাবে তেখেত চিরস্মরণীয়। তেওঁৰ মৃত্যু হৈছিল 1985 চনৰ আজিৰ দিনটোতেই। শ্ৰোতাসকল, এয়াই আছিল আজিৰ দিনটোৰ ইতিহাসত ঘটা কিছু উল্লেখযোগ্য ঘটনা। এয়া আকাশবাণী তেজপুৰ।

0: ওই দাই আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুক। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027 আমার লোকপিয়ল আমার বিকাশ।
2: এয়া আকাশবাণী তেজপুর খন্তেক পিছতে আকাশবাণী দিল্লীর পর প্রচারিত 8:45 মিনিট সমাচার সন্ধ্যা আর 9 বজাত নিউজ এট 9 শুনবলে পাব।

শ্রোতাসকলে ইমান পৰে হোৱাটছআপ যোগে অনুৰোধ কৰা শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠান মূর্ছনা শুনিলে এয়া আকাশবাণী তেজপুৰ।

0: অধ্যায়, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
1: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুক। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাওক। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

শ্রোতাসকলে হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুরের। এইবার শুনক নুরি বোলছবির এটি গীত, গীতর শিল্পী নীতিন মুকেশ আর লতা মঙ্গেশকর।

শ্রোতা, ইমান পরে হিন্দি বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। অনুষ্ঠান প্রচারিত হয়ে আছে মিডিয়াম ওয়েভর 266.66 মিটার, কিলোহার্টজ 1125 আর এফ এম বেন্ডর 102.4 মেগাহার্টজ, লগতে নিউজ অন এয়ার এপর জড়িয়তেও। এটা স্টুডিওর ঘড়ির সময় নিশা 10:30। ইয়ার লগে আমার আজির নিয়মীয় অধিবেশনের ইমানতে অন্ত পড়ল। কাইলৈ আমার নিয়মীয় অধিবেশন মুকলি করা হব সন্ধ্যা 5:25 এই একে মিটার আর একে বেন্ডতে। কাইলৈ আমার পুয়ার অধিবেশন মুকলি করা হব 5:55 এফ এম বেন্ডর 102.4 মেগাহার্টজত। আজি আমার বিভিন্ন দায়িত্ব থাকা ব্যক্তিসকল হল নিয়ন্ত্রণ কক্ষত মঞ্জু বড়ো, নবজ্যোতি রাভা, ট্রান্সমিটারত রাজীব গগৈ, প্রমোদ চন্দ্র টাইট, পরিবহন ব্যবস্থাত নয়ন দৈমারী আর ডিউটি রুমত হিমানী দাসর সৈতে মই চিত্রামণি বড়োয়ে। প্রচারণ কক্ষরপা অনুষ্ঠান সামরি পুনের